0: তাই সাইতো দিস্পর্চার কান্দো তাই সরমিয়
1: আমরে মিয় তোবে সাইতো এই ক্যা গা রাই
2: আপনে প্যার কো যাদ কর রাহা হে অর কহ রাহা হে কে
1: আ আ আ এসে নেই গা কে সুনাও
2: গা কে